শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 5ই আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের কুমামোতো জেলার লোকজন শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর এক সপ্তাহ অতিবাহিত করেছেন। উল্লেখ্য, 7.1 মাত্রার এই ভূমিকম্পটি 28 জুলাই আঘাত হানে। উকি শহর এবং হিকাওয়া শহরে ভূমিকম্পটির তীব্রতা 7 রেকর্ড করা হয়েছে। জাপানের ভূকম্পন তীব্রতা পরিমাপকে এটি সর্বোচ্চ তীব্রতা। মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত কুমামোতো জেলায় 38 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে এই দুর্যোগের সাথে তার মৃত্যুর যোগসূত্র এখনও তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার দুপুর 2টো পর্যন্ত কুমামোতো জেলার 146টি আশ্রয়কেন্দ্রে 7,600 জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। 13,300টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় 700টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তীব্র গরমে এলাকার মানুষ ক্রমশ দুর্বল হয়ে পড়ছেন। সোমবার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় জেলাটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ভেঙে গেছে। এই অঞ্চলটিতে ভূকম্পন তৎপরতা এখনও শক্তিশালী রয়েছে। গত সপ্তাহের ভূমিকম্পের পর মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 390টিরও বেশি কম্পনের অনুভূতি রেকর্ড করা হয়েছে। কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার প্রায় এক সপ্তাহ পর আরও হতাহতের ঘটনা পরিহার করতে একজন বিশেষজ্ঞ বাস্তুচ্যুতদের জন্য উন্নত জীবনযাত্রা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, দুর্যোগ সম্পর্কিত একটি সন্দেহজনক

মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত ব্যক্তি একজন নারী, যিনি গাড়িতে আশ্রয় নেওয়া অবস্থায় হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাপানি রেডক্রস সাইতামা হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সুবুই মোতোহিরো সতর্ক করেছেন যে আশ্রয় গ্রহণকারী লোকজনের জীবনযাত্রার মানের উন্নতি না হলে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। তিনি উল্লেখ করেন যে 2024 সালের নোতো উপদ্বীপের ভূমিকম্প পরবর্তী প্রায় এক সপ্তাহ থেকে 10 দিনে দুর্যোগ সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। জীবনযাত্রার অবনতি থেকে সৃষ্ট মানসিক চাপজনিত হৃদরোগ এবং হাঁপানির ঝুঁকি বৃদ্ধির বিষয়ে সুবুই সকলকে সতর্ক করেছেন। তিনি আরও বলেন যে কুমামোতোর তীব্র দাবদাহ হিটস্ট্রোককে আরও গুরুতর করে তুলতে পারে। সুবুই আশ্রয়কেন্দ্রগুলোতে জীবনযাত্রার মান উন্নয়ন এবং সেটি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মঙ্গলবার শক্তিশালী টাইফুন ডলফিন টোকিওর ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে কিছু অংশে আঘাত হানার পর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। জাপান আবহাওয়া এজেন্সি টাইফুন ডলফিনকে অত্যন্ত শক্তিশালী এবং বৃহৎ বলে অভিহিত করেছে। কর্মকর্তারা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের উঁচু ঢেউ এবং দমকা হাওয়ার বিষয়ে বিশেষ সতর্ক থাকতে বলেছেন। একই সাথে বুধবার পর্যন্ত অপ্রয়োজনীয় ঘোরাঘুরি না করার জন্য আহ্বান জানিয়েছেন। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন বুধবার পর্যন্ত ওগাসাওয়ারায় সমুদ্র খুব উত্তাল থাকবে। মঙ্গলবার ঢেউয়ের উচ্চতা হবে 11 মিটার এবং বুধবার 9 মিটার।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার জানিয়েছে, গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসির একজন প্রতিনিধির সাথে বৈঠক করেছেন। এতে বলা হয়েছে, মিয়ানমারে নিযুক্ত আইসিআরসির আবাসিক প্রতিনিধি আর্নট দা বাক সোমবার সকালে রাজধানী নেপিদোতে অং সান সুচির সাথে সাক্ষাৎ করেছেন। এই ঘোষণার সাথে প্রকাশিত ছবিগুলোর মধ্যে দুজনের করমর্দনের একটি ছবি রয়েছে। অন্য একটি ছবিতে অং সান সুচিকে জন্মদিনের কেক কাটতে দেখা যায়, যা দেখে মনে হচ্ছে জুনে তার 81তম জন্মদিন ছিল। আইসিআরসি জানাচ্ছে, সোমবারের বৈঠকটি বন্দি ব্যক্তিদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে তাদের নির্ধারিত মানদণ্ড ও কার্যপ্রণালী অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, তারা দুজন একান্তে কথা বলতে সক্ষম হয়েছিলেন। উল্লেখ, 2021 সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে অং সান সুচি আটক রয়েছেন। সামরিক শাসনাধীন এক বিচারে তিনি দুর্নীতিসহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সামরিক সমর্থিত সরকার এপ্রিল মাসে ঘোষণা করেছিল যে অং সান সুচিকে একটি নির্দিষ্ট বাসভবনে গৃহবন্দী করা হয়েছে, তবে তার সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি এবং তার স্বাস্থ্য ও জীবনযাত্রার অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। টোকিওর একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি সিংহ মারা গেছে। পশু চিকিৎসকরা ধারণা করছেন হিট স্ট্রোকের কারণে তাদের মৃত্যু হয়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে তামা চিড়িয়াখানার 16টি সিংহের মধ্যে 10টি অসুস্থ হয়ে পড়ে, যাদের মধ্যে কয়েকটি দাঁড়াতে পারছিল না এবং অন্যগুলোর ক্ষুধা মন্দা দেখা দেয়। যদিও কর্মীরা প্রাণীগুলোর শরীর ঠান্ডা করে এবং ওষুধ প্রয়োগ করে তাদের চিকিৎসার চেষ্টা করেছিলেন, তারপরও 28 জুলাই 3 বছর বয়সী একটি মাদি প্রাণী মারা যায়। তারপরে 31 জুলাই 11 বছর বয়সী একটি মাদি প্রাণী এবং 2 আগস্ট 15 বছর বয়সী আরেকটি মাদি প্রাণী মারা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নির্ধারণ করা হবে না, তবে প্যাথোলজিক্যাল ময়না তদন্তের ফলাফলে তিনটি সিংহেরই সার্বিক পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আরও 3টি সিংহ চিকিৎসাধীন রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় যে তারা এই মৃত্যুগুলোকে গুরুত্বের সাথে দেখছে এবং উপসর্গযুক্ত বাকি সিংহগুলোর চিকিৎসা ও স্বাস্থ্যের ব্যবস্থাপনা অব্যাহত রাখবে। তারা এও জানাচ্ছে, সিংহের প্রদর্শনী কবে পুনরায় চালু করা হবে সে বিষয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। উচ্চ

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: সঙ্গে আছি আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজই আসরের 23তম পাঠে আমরা শিখব নিজের পছন্দ প্রকাশের অভিব্যক্তি।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা শিক্ষার্থী তাম এখন একটি বিড়াল ক্যাফেতে এসেছে। সঙ্গে আছে তার বন্ধু আয়াকা এবং মাইক। মার্কিন নাগরিক মাইক নানা রকম হবি এবং জাপানিদের সাবকালচার বা পপ সংস্কৃতির বিভিন্ন বিষয়ের খোঁজ খবর রাখে। বিড়াল ক্যাফে হচ্ছে এক অদ্ভুত ধরনের ক্যাফে যেখানে আপনি চা বা কফি পান করতে থাকাকালে বিড়ালদের আদর করে সময় কাটাতে পারেন।
0: তাহলে আসুন শোনা যাক 23তম পাঠের কথোপকথন।
2: কাওয়াই, মিন্না গোহান ও তাবে তাইমাস।
3: হন্তো নি কাওয়াই নে, ওইদে ওইদে, ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি, ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু।
4: নেকো কাফে তে রিল্যাক্স দেকিরু ইয়ো নে।
0: প্রতিটি সংলাপের অর্থ এবার ব্যাখ্যা করা যাক।
1: বিড়ালগুলোর দিকে তাকিয়ে তাম বলল,
2: কাওয়াই,
0: কি সুন্দর। কাওয়াই মানে সুন্দর বা কিউট, মিষ্টি।
2: মিন্না গোহান ও তাবে তাইমাসু,
0: এরা সবাই এদের খাবার খাচ্ছে।
1: জবাবে আয়াকা বলল,
3: হন্তো নি কাওয়াই নে,
0: আসলেই খুব কিউট লাগছে দেখতে।
1: এরপর বিড়ালদের ডাকলো আয়াকা,
3: ওইদে ওইদে,
0: এই যে এদিকে এসো।
1: কাছে আসে এক বিড়াল ছানাকে আদর করতে করতে আয়াকা বলল,
3: ওয়াতাশি ওয়া কোনোকো গা সুকি,
0: এই বিড়াল ছানাটা আমার পছন্দ।
1: আরেকটা বিড়ালকে আদর করে তাম বলল,
2: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু,
0: আমার পছন্দ এই বিড়ালটা।
1: এই ব্যস্ততাহীন পরিবেশ উপভোগ করছে মাইক।
4: নেকো কাফেতে রিল্যাক্স দেখিরু ইয়ো নে।
0: বিড়াল কাফে ক্লান্তি দূর করে, তাই না? রিল্যাক্সু হল ইংরেজি রিল্যাক্স শব্দের জাপানি উচ্চারণ।
1: তাম বলল,
2: হন্তো দেসু নে,
0: সত্যি তাই।
1: এসব ক্যাফেতে রয়েছে নানা রকম বিড়াল, তাই পছন্দের যে কোনোটির সঙ্গে আপনি আনন্দময় সময় কাটাতে পারেন।
0: আজকের মূল বাক্য হচ্ছে এই বিড়ালটা আমার পছন্দ। এই বাক্যটির গঠন রীতি জেনে নিলে আপনি আপনার পছন্দের কথা বলতে পারবেন। বাক্যের শব্দার্থগুলো ব্যাখ্যা করা যাক।
5: ওয়াতাশি
0: মানে আমি, আর এর পরেই আছে পার্টিকেল ওয়া, যেটা দিয়ে টপিক বা মূল প্রসঙ্গ নির্দেশ করা হয়।
5: নেকো
0: অর্থ হল বিড়াল,
5: কোনো নেকো
0: মানে এই বিড়ালটি। এরপরে
5: স্কি দেস
0: কথাটির মধ্যে আছে একটি না বিশেষণ
5: স্কি,
0: যার অর্থ পছন্দ বা প্রিয় বা পছন্দ করি। এবারে আজকের পয়েন্ট, আপনি কি পছন্দ করেন সেটা বলতে চাইলে পছন্দের জিনিসটির নামের পর গা পার্টিকেল ব্যবহার করুন এবং এরপর বলুন
5: স্কি দেস।
0: যেমন বিড়াল বা
5: নেকো,
0: আপনার পছন্দের জিনিস হলে বলুন
5: নেকো গা স্কি দেস।
1: বুঝতে পেরেছি। তাহলে আয়াকা যখন বলেছে ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি বা এই বিড়ালছানা আমার পছন্দ, তখন সে একই অর্থ বুঝিয়েছে, তাই না? মানে বলছিলাম সে কিন্তু দেশ ব্যবহার করেনি।
0: হ্যাঁ, ঘনিষ্ঠ লোকজনের মধ্যে নৈমিত্তিক বা অনানু

0: আনুষ্ঠানিক কথাবার্তায় সাধারণত
1: দেস
0: বলা হয় না, তাই সেক্ষেত্রে
1: স্কি দেস
0: কথাটির পরিবর্তে কেবল
1: স্কি
0: বলতে পারেন।
2: তাম এবং আয়াকা দুজনেই বলেছে ওয়াতাশিওয়া মানে আমি, যদিও আমরা জেনেছি যে জাপানি বাক্যে সচরাচর আমি কথাটি উজ্জ রাখা হয়, এখানে তা হচ্ছে না কেন?
0: লক্ষ্য করুন, এই পরিস্থিতিতে তারা দুজন কিন্তু যার যার নিজের ভিন্ন ভিন্ন পছন্দের কথা জানাচ্ছে। যেমন তাম বলেছে আমার পছন্দ এই বিড়ালটি, এবং এক্ষেত্রে তার নিজের পছন্দকে সুনির্দিষ্টভাবে আলাদা করতেই সে বাক্যের শুরুতে বলেছে।
2: বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
1: この猫が好きです。私はこの猫が好きです。
0: এবার পছন্দের জিনিসের কথা বলা হচ্ছে এমন একটি সংলাপ শুনি।
3: 食べ物は何が好きですか？
4: 寿司が好きです。
0: সংলাপে কি বলা হচ্ছে তা দেখা যাক।
3: তাবেমোনো ওয়া নানি গা সুকি দেসু কা?
2: আপনার কোন খাবার পছন্দ?
1: তাবেমোনো
0: মানে হলো খাবার। খাবার নিয়েই কথা হচ্ছে বলে খাবার হলো প্রসঙ্গ বা টপিক, এবং এরপরে তাই টপিক নির্দেশক পার্টিকেল ওয়া ব্যবহার করা হয়েছে।
1: নানি
0: এটি একটি প্রশ্নবাচক শব্দ, আগে শিখেছি এর অর্থ কি।
1: নানি গা সুকি দেসু কা
0: মানে হলো আপনি কি পছন্দ করেন।
4: সুশি গা সুকি দেসু,
2: আমি সুশি পছন্দ করি।
0: সুশি এখন সারা বিশ্বে এক জনপ্রিয় খাবার।
2: বন্ধুরা প্রশ্নের উত্তর শুনে পরপর বলুন।
1: তাবেমোনো ওয়া নানি গা সুকি দেসু কা? সুশি গা সুকি দেসু।
0: আপনার পছন্দের অন্য জিনিসের কথা বলা অনুশীলন করা যাক এবার। ধরুন বলতে চান আপনি মাঙ্গা বা কমিক পছন্দ করেন, তাহলে কি বলবেন? মাঙ্গা জাপানিতে উচ্চারণ হল
1: মাঙ্গা।
3: মাঙ্গা গা সুকি দেসু। মাঙ্গা গা সুকি দেসু।
0: এবারে আজকের বোনাস বাক্য, এটি নেওয়া হয়েছে তামের একটি কথা থেকে।
4: হন্তো দেসু নে,
0: এখানে
1: হন্তো
0: কথাটির পূর্ণ রূপ
1: হন্তো
0: এবং এর অর্থ সত্যি আসলেই।
1: হন্তো দেসু নে
0: মানে হল সত্যি তাই। কারো মতামত বা অনুভূতির সঙ্গে আপনি পুরোপুরি একমত এমন বোঝাতে এটি বলতে পারেন।
2: বন্ধুরা এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের কথোপকথন।
5: কাওয়াই মিন্না গোহান ও তাবে তেইমাসু।
6: হন্তো নি কাওয়াই নে, ওইদে ওইদে, ওয়াতাশি ওয়া কোনো কো গা সুকি,
5: ওয়াতাশি ওয়া কোনো নেকো গা সুকি দেসু।
7: 猫カフェってリラックスできるよね。
5: 本当ですね。
7: マイクと一緒にポップカルチャー。
2: マイケルさんげポップ সংস্কৃতি এই অংশে আজ কথা হবে জাপানের বিচিত্র সব অদ্ভুত ক্যাফে সম্পর্কে।
0: জাপানে ক্রমশ গড়ে উঠছে এমন সব স্থান যেখানে শুধু খাদ্য ও পানীয় পাওয়া যায় না, রয়েছে আরও অনেক বাড়তি কিছু। আজকের স্কিটের বিড়াল ক্যাফে তারই একটা উদাহরণ। আবার যারা পেঁচা বা খরগোশ পছন্দ করেন তাদের জন্য রয়েছে ওই ধরনের প্রাণী থাকা ক্যাফে।
2: এসব স্থানে গিয়ে প্রাণী সম্পর্কে একই ধরনের আগ্রহ থাকা লোকজনের সঙ্গে আপনি সহজেই বন্ধুত্ব করতে পারেন। সেজন্য খুব ভালো জাপানি না জানলেও চলবে, কারণ উভয়ের আগ্রহের বস্তু একই।
0: আরও বিচিত্র ধরনের ক্যাফের মধ্যে আছে ফুট বাথ ক্যাফে, যেখানে আপনি উষ্ণ জলে পা ভিজিয়ে রিল্যাক্স করতে পারেন। প্ল্যানেটেরিয়াম ক্যাফেতে চায়ের কাপে চুমুক দিতে দিতে স্ক্রিনে দেখানো আকাশের গ্রহ নক্ষত্র অবলোকন করতে পারেন। আর অ্যানিমে এবং গেমস নিয়ে যেসব ক্যাফে রয়েছে সেগুলোর কথা নাই বা বললাম।
2: অনেক রকম ক্যাফের কথা শুনলাম, আপনার কোনটা চাই? জাপানে বেড়াতে এলে আপনার পছন্দের ক্যাফে খুঁজে নিতে ভুলবেন না। কিন্তু
0: সহজে জাপানি ভাষায় আজকের পর্বটি ভালো লেগেছে আশা করি।
2: তাহলে আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
8: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
9: This is NHK World Radio Japan, Tokyo.